আগবেনো রিটা রোজ হানি গাইলে হ্যাঁ কাদার তুমায় খেলে তিন কার্জা মুখানে সোহাতের তারিক বার্ষে কাতারা তুমি মাঠ পড়ে তা পূর্ণ হ্যা খেড়াক কাতারাচ্যা কারেমেন ঘেউয়া এক লহান সো বিস্তব জিনেচে রং দাখোপি রূপ দাখোপি তারিক বার্ষে কাতারাচ্যা কারেমেন তুমি আমি পরতুন ভেট জাতলি 8 বারা যাওন 50 মিনিটাচের কারণ 8 বারা যাওন 40 মিনিটাচের তুমচ্যা খাতের আমি ঘেউন যাত কোকণীতল্যান রাষ্ট্রীয় খবরো ঐকত রাত 105.4 মেগাহার্টজ FM রেইনবো মিউজিক্যালি সগোস তুমচো তুমচ্যা কাজা সাউন আমচ্যা কাজা পর্যন্ত ঐকত রাত FM

আগবেনো হ্যাঁ খাতারতে মাইকেলে ওয়ার্ল্ড কাপ ফুটবল 105.4 মেগা হাত সাঞ্চের আইনি হ্যাঁ সাঙ্গা দেখা যাবে যে লসা কাতারাচ্ছা কারণ ইতলান তুমচ নিরব ঘেপাচ পণ আগবেনো কাতারাচ্ছা কারণ ইতলান তুমচ নিরব ঘেত না তুমকা আইকুম দিতা তুমক বরোবর নোবরাঞ্চের হিন্দি ফিল্ম গীতাঞ্চি কারেবর সদাবহার।